বীরন্দা হো না লাগো তো ভন্দা গাড়ি রাবানা গো ভনে দেখি দশ কুল সখিয়ে ছোরা ভয়ে নাতি ভয়ে ভাই ভয়ে দাদু ভাই সবাই সিদ্ধিয়ে অনে লাস্টাম্পা ভনে রাবণ রাম কো নারে।

0: নাতি ভিলাই ঘুমড়াও এ উবো হয় জাদা উবো হয় লেখ মা জাদা শির মা টোকি দেও লগেকো খাজা বাটমা হিঁড়দা ঘপলকাই পোখিও হরি হো ছিটো রোপাই ছিটো রোপা মেট্ন পর্ছ অহিলে ম পনি আউছু
1: হ্যালো বাউসী হাজুর ঊ তো ডাঁড়া থুমকো মিলাই দিন থুমকো রোপার লাই গাড়ো হচ্ছ কে
2: এস পালি তো ছোরি মাইতি মিলে একদম রমাইলে গান পড়ছ অর্ক সাল কেউ কেউ এস আইলি এ মাইলি ছিটো মুন্টা না ছিটো মুন্টা।

ভাই কাহা কহানি গাঁও বেশি মা ভেট ভিনমা ছিনমা লয়া যুগ দিন মা গাঁও বেশি মা ভেট ভয় সেতাইলাই রপ্নি হই না ছুপু ছুপু লয়ালি মা মুগি মাস

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসাবির মাউরি করসা বিতরে অগল ছেউথাল ইম্রোরা আম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বোকে বানাই পারে ও কি সাইলাঙ্গাই সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রয় বড় কতিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় ভড় কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতে নি খবর দিন কদিন